0: বাবু, এ বাবু সন্তোষ।
1: কিনা রে আমা?
0: হের না, পেউলিকা বা নিকেই বিরামী বাছন রে, বুড়ো মানছি তেসাই তো পহলে দেখি রোগী মানছি উন বিচারা, তেসমাথি ছোরি ঘর ছোড়ে হিঁড়ে পছি তো ন খানা পিনাকো চাঁজো মিল্যো, নত হেরচাহ গর্নে মানছে কই ছৈন, অজ তেসমাথি ঘরকো সারা কাম তেই বুড়ো শরীরলে নেই গর্নু পর্নে।
1: হো তো নি আমা, বিরামী হুনুহুন্ছ ভন্নে তো শুনেকো থিয়ে, তর ভেট্ন জান পনি ভ্যায়েকো ছৈন, ধন্য উপকার গর্নে মাস্টার সাহেব হুনুহুন্ছ, নত্র কুন বিজোগ হুনে থিয়ো, অস্তি আরো গোঠালা গাই বস্তু সবই বেচি দিনু ভয়েছ।
0: অনি দিদিহরুকো কেই পত্তো লাগ্যো তো?
1: ওহো, কেই পত্তো লাগে না আমা, মাস্টার সাহেবলে নাই আজ তের মাত্র হুঁদৈন, ম প্রয়াস গরৌলা ভন্নু ভয়েকো থিয়ো, এতে গয়েকো ভন্নে থা ভয়েপো খুন্ন সজিলো হুন্থ্যো।
0: আজ ঠ্যাক্কি এক মহিনা ভয়ো ঘর ছোড়েকো, কাহাঁ গয়েকা ওলান, কোসঙ্গ গয়েকা ওলান, কমসে কম জানে নেই সুর ভয়ে পছি, এহাঁ গয়ৌ ভনের খবর মাত্র পঠাই দিয়েকো ভয় ভনি তো পীর তো হুনে থিয়ে না, ইয়ো উমেরমা আয়ের ছোরিলে এস্তো পীর পার্লি ভনের সোচিকি পনি থিয়ে না।
1: কে গর্নে তা আমা, ইয়ো ঘরকো দুঃখবাট ছুটকারা পাউনেকেই লাগি হিঁড়েকা তো ওলান নি, পীর নগর্নুস বো, আমিলে মাত্র এক করো পীর গরে কে হুন্ছ র, দিদিলাই আমরো মায়া লাগ্নে ভয় তো পক্কই কেই না কেই খবর তো পঠাউতি ওলা নি, অহ বরু ম একচুটি মাইলা বালে ভেটে আউছি।
0: এ কুরেই কুরা ম বসুক্কই বিরসেছু, বুড়ো মানছেলে কতি দিন ভয় খানা নহাকো বনি, অলিকেতি নরম ভাত বনাই দেখিছু, অনি মানে দুধ তো তাই সকে কিছু লগের খানা দিয়ে তো
1: হুন্ছ দিনুস না তো।